kublai phi baro gane gade ka akash wani shilong ka khubor banpule da i terihun kharbuli ki mat bokong san jong ka khubor shimbanta umentri katnat yadari urajnat singh haga jingrakhe yaga yoga de ringkat ki kunhon chipai hangni hashilong wat jingirap ka sarkar meghalaya haka bayadei bat ga jingpanya sno surok karanikor bat ratachira kabadon ha south west khasi hills district pin sange yait lenti haka surok ba banyait na shilong shadawgi harian ka chingtua khandau kabalakta yaka east khasi hills ther ulabba ha meghalaya yo ka mausin ram ya uslap ba sanspa laipho millimeter haka hagi arbusau kinta কি খুবর বাবিয়া উমেন ট্রি কতনাথ ইয়াদি রাজনাথ সিং উলাই শিমবিনতা রিংকাত কি কিনহুন শিপাই লেমবাত কি হে সরকার কা জিলা হা কা জিং রাখে ইয়া কা ইন্টারন্যাশনাল ইউ কা ডে কাবলা লং হা ইস্টার্ন এয়ার কমান্ড হাংনি হা শিলং হেনে কসনি হা কাবলাই উলাই শিমবিনতা হা কা মাস ইয়োগা সেশন হাবক্রেন শাকিলাত পথাই খুবর উমেন্ট্রি রংবা গজিলা মেঘালয়া উকনরাত কে সংমা উল আই খুবলে ইয় উমেন্ট্রি রংবা দু করি উ নরেন্দ্র মোদী